0: কে যে বাক দাদাই বসছিল দুই দিন করই চারা যাদাই বসদিল।
1: একদম দুঃখ পরে গাকে গীত বেশি নেই দুঃখ পরে বেশি নেই দাউরা ভারী ঘর বার মাইত বড় বড় লিয়ার আর চৌতারা বিষার গিদাগো তো এউটো বৈনী তেস্তাই বীর পরে রয়েছে ঝাম তিয়ার অঙ্গলাড়ে রয়েছে কে চ্যাট ছড়ি কিন্তু ভাকা মাইলে।